হরি হরি হরি হরি হরি জি বলো হরি হরি হরি বলো হরি হরি হরি হরি হরি হরি জি বলো হরি নিত্য নিত্য জপিয়ে হরি নাম জি বলো নিত্য নিত্য জপিয়ে হরি নাম জি নিত্য নিত্য জপ

হরি হরি হরি হরি হরি জি বলো হরি হরি হরি বলো হরি হরি হরি হরি হরি হরি জি বলো হরি নিত্য নিত্যন জপিয়ে হরি নাম জি বলো নিত্য নিত্যন জপিয়ে হরি নাম জি নিত্য নিত্যন।